0: तुमको वाफी
1: चने तो टांग जो दे उठनी चने बाबा मां दे स्टेन नो आ चिन फनुर को लो फन ले तान नो फुस दे तु तु मे के फुस के सायन ची सो कोस ले दे कोरोना दे कोरोना चिन न बोला मिस दे स्मे स्मे आ फाता नो को
2: से कुसा लून फिया न्यारा पा ठाथुन तो न कुसे फंडरी ताना ना fa nanisy sel ty feko to kosa aloha izay tamin'ity
3: asina biso sy
2: ny tany e sany etsy aza lava raha le biso a fianakaviana zany ataonao hoana moa zany tsy araba fianakaviana tamin'ity sara vao zao namonjy fiany ny ankizy lo kosa tamin'ity fa nyona fotsiny fa tsy hoe tsy nanao biso kosa aloha tamin'ity e
4: raha ny teo aminay indray aloha zany de ohatrany hoe tsy de nafinaritra zany ko zavatra tsy afaka mifandraiky tsy afaka ohatrany hoe tsy afaka na mifandraitana anary zany tsy afaka natao ohatra hoe tsy de afaka mifampikosokosona zany tsisy bizoko vady amanjanaka ao an-trano ihany ohatrany hoe vady amanjanaka ao an-trano ihany zany zao de ny ohatrany hoe tsy afaka misaraka anao ohatra hoe ny fianakavinako akaiky any zany laza tefa ohatra ny enenina vena toa de mandah hoe mbola andry coronavirus zao a tsy afaka mifandray tanana tsy afaka mifandray tsy afaka manao bezo zany e
5: fandolo miaraba miteny fotsiny ka ako efa miakina amin'le hoe faninao fahasalamana fitandrona fahasalamana
6: fampiaraba tsotra fotsa de mifandondona kely manao dona tanana zany mba ohatra atsika asianao zao zay fotsiny de izy ka araka le zava-misy moa zany de tsy afaka mifanoroka fa zista hoe

0: तुम कुफा भी
1: इजाए वो कन संभाव न्योल तिरे ने नितानूर निलायंत दे माने उन्हें ये लोग नहीं जान फितुना पंजाकान अनरज्वेली जय पमुनोल निजाजा उरेरे संभाव नलेफनेरे ये मनरे नंदे नियान आरोलु किंगा सेनी Stinga fayenrena de nivonono fanjakana ny rajoely de miantso ny vahoaka ny sambaba zay miantso ny vahoaka malagasy tsovakovolo miantso ny mponina faritany Diego rehetra alô zalahy hitolona atsika tsy ekentsika ho raraka an-tany ny liny zanakatsika masina ity tanyrazina ty ty mesazy ny rajoely efa mpamonola anao tamin'ny 2009 namonola anao amin'izao fotoana zao ka miteny aminao zay de miala amin'ny fitondrana tsy misy atakandro anao fa leo anao ny peuple sava ary anareo zanaky sambava zay agnatin'ny fitondrana de dieny zao mbola tsy maty masoandro matsiarova fahotagnana atao mandehana mibeboka mivahoaka amin'ny tany avianareo anareo mba tsisieny fitezaram-bahoaka aminareo zanaky samba indrindra fa ianao filohana anteny mairam-pirenena mahafantara tsara ianao fa olo aveto anao teraka teto anao zanakatsika zalahy voniny fitondrana misy anao i ataova hampy zalahy matsiarova tegna fa olondehibe ianao olona varam-pianarana anao olona malala anao fa iza miteny aminao io havanao rahalahinao ola veto asambava de tsy matahotra igadrainareo raha niteniko zany gadranareo de gadra fa malahelo zay amzanakanay zanakatsika ny vononareo masina ny tanyraza
0: Sotra tomboko lahy, sotra tomboko vavy.

0: निकोलस तुमको वाफी
1: इन्ना मुआ नियालेमेटिक आम रूफ तुंजो नियालेमेटिक आम रूफ तुंजो दे चूरना फा निफाउसाना आरा पसाइनाना से आरा चाइना जाइ इन्ना न तकोए फाउसाना आरा पसाइनाना से आरा चाइना एतुम चिक्या दिया ओटन Rava tateraka le ezaka mba hieritreritra sy andalina fa zao hevidravony rehetrarehetra zao a dia tonga de ekena ho maro rehefa mahaivavy ianao a avavy ianao a de manandrariny de mahatonga le fomba fitenenana amin'ny teny latina le izy hoe volo ergo sum zany hoe rehefa sitrako sy vazavazaiko le izy a de manany marinah ka zay ny manahira an'izay zay ny mbola lovantsika amin'izao fotoana zao ary isan'ny zavatra lovantsika amin'izao fotoana zao de ny fiheverana antsika fa mahantra miankina amin'ny olona rehetra zay ny zavatra miseho de raha tany ianao ka anerina ny hoe sendra mba manazava hevitra tsy mitombony zany a dia lingilingy ery miazakazaka manebaka satria hoe fisainam-bazaha zany na fisainana tsy mitombony zany na fisainana mitsangevaefa zay ny mahavoatsika sy zavatra io raha tsorona zany a dia voageja ny fomba fisainantsika ka tsy amin'ny fisainan'olona voageja reraka no azahoana mandroso amin'nyity raharaha ty zay ny zavatra tiako azava amintsika rehetrarehetra
0: saotra tomboko lahy saotra tomboko vavy.